0: নানা রোগে পড়িবার সম্ভাবনা আছে।
1: অবস্থার শুণুলে অসময়ের দাঁত পড়ে কী আলোচক লে ডক্টর ইন্দুভূষণ কর। আকাশবাণী কটক পরবর্তী কার্যক্রম ওড়িয়ার সংবাদ। আকাশবাণী সংবাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সংবাদ, সেবা সম্পর্ক অভিযান অধীনে বারাণসী ফতনগরক যাওয়া যাত্রী সহ আজ ভিডিও কনফরেন্সিং মাধ্যমে ভাব বিনিময় করবে প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থক দৃষ্টি রাখি দেশের সুরক্ষা এবং কূটনীতি মধ্যে সন্তুলন বজায় রাখা উপরে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ। নবসৃজন প্রতিযোগিতার প্রথম সংস্করণকে আজ বেঙ্গালুরে উদ্ঘাটন করবে শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী দ্বারা আজ নদী উদ্ঘাটিত হব আরম্ভ হয়েছিল 2024 এবং এশীয় ক্রীড়া প্রতিযোগিতার গতকাল 2টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ পদক হাসল করেছে। সেবা সংকল্প অভিযান অধীনে উত্তরপ্রদেশের বারাণসী গুজরাটর ভদনগরক যাওয়া সেবা যাত্রীমানক সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফরেন্সিং মাধ্যমে ভাব বিনিময় করবে। এই অবসরের সেবা যাত্রীমানে বিশেষ করে যুববর্গক এই যাত্রার অভিজ্ঞতা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত করাইবার এক সুযোগ মিলিব। প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কর 25 বর্ষর সাধারণ জীবন উপরে আলোকপাত করে দেশব্যাপী আরম্ভ হয়েছিবা সেবা সংকল্প অভিযানের এক অংশস্বরূপ গত 17 তারিখর এই সেবা যাত্রা আরম্ভ হয়েছে। এই যাত্রা সময় সেবা যাত্রীমানে স্থানীয় সম্প্রদায় তথা গোষ্ঠীমানক সহ স্বচ্ছ ভারত ভাই বিভিন্ন সেবাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই যাত্রা আসন্তা মাস 7 তারিখ পর্যন্ত চলিব। গতকাল প্রধানমন্ত্রী ভদনগরর বারাণসী যাওয়া সেবা যাত্রীঙ্ক সহ বার্তাপ করে 2047 সুদ্ধা বিকশিত ভারত গঠন দিগরে সেমানক এই যাত্রা এক উল্লেখনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছন্তি। এছাড়া সেবা কার্যক্রমকু তৃণমূল স্তরের নেবা দিগরে যুববর্গক ভূমিকা উপরে মধ্য আলোকপাত করে প্রধানমন্ত্রী কইছন্তি,
2: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी। और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है। और इसमें সেবা সংকল্প যাত্রা নিশ্চিত রূপে আপনি জীবন মে অহম ভূমিকা নিভানে বালি।
1: জাতীয় স্বার্থকে দৃষ্টি রাখি দেশের সুরক্ষা এবং কূটনীতি মধ্যে সন্তুলন বজায় রাখা উপরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুরুত্ব আরোপ করেছেন। গতকাল নদীঠারে এক সমারোহে উদ্বোধন দিয়ে শ্রী সিং কইছন্তি, এক উত্তম সুরক্ষা নীতি লাগে উভয় জাতীয় স্বার্থ এবং বাস্তবতাকে দৃষ্টি রাখি আবশ্যক পদক্ষেপ নেওয়া উচিত। কূটনীতি বিনা কেবল সামরিক প্রস্তুতি বিবাদ মধ্যকে চালি যাবার সম্ভাবনা রহিতায়। সেইভাবে সশক্ত সামরিক কার্যক্রম বিনা কেবল কূটনীতি এক দুর্বল সুরক্ষা নীতির প্রতিরূপ পরিগণিত হয়ে তেণু ভারত কূটনীতি মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা দিগে প্রচেষ্টা জারি রাখি সময় প্রত্যেক সম্ভাব্য বিপদক মোকাবিলা করা লাগি প্রতিরক্ষা ও রণনৈতিক ক্ষমতা উপরে গুরুত্ব দিয়ে কার্য করছে। দেশের রণনৈতিক ভাগিদারীকে ইতিমধ্যে সশক্ত করার সরকার সফল হয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রী কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক জনসেবাকে 25 বর্ষ পূরণ হয়েছে। জনসেবার দেশসেবা মন্ত্র আধারিত জয়যাত্রা এবং এপর্যন্ত জারি রয়েছে নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকে এহা প্রকাশ করছে। সেবা এবং সুশাসনকে দৃষ্টি রাখি কেন্দ্র সরকার 2047 মশিয়া সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি নিরন্তর কার্য করে আসছন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন্ত রূপ নেইছে। সেবা সংকল্প অভিযানের এই স্বতন্ত্র ধারাবাহিকরে আজ আমি আপনাদের মেক ইন ইন্ডিয়া যোজনা সম্পর্কে তথ্য প্রদান করছি। ভারতকে এক প্রতিযোগিতামূলক বিনির্মাণ লক্ষ্য ক্ষেত্রে পরিণত করা উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্ব অধীন সরকার 2014 মশিয়ায় মেক ইন ইন্ডিয়া আরম্ভ করেছিল। সরকারের নালিফিতা ব্যবস্থা

0: অজানা ঋণ ক্লিক করুন। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। SBI সচেতন রহুন, সুরক্ষিত রহুন।
1: আকাশবাণী কটক প্রচার করছো বন্যানী।

শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুকে বিদায় দেওয়া সহ আমি লগাইথিবা এই বর্ষর চারা গছটি যেমিতি মরি ন যায় তার যত্ন নেবা। আমি সব সময় গছটি লগাই পারিবা, সে ফল দেউ অবা ফুল।

শ্রোতা বন্ধু কার্যক্রম সম্পর্কে মতামত লিখে চিঠি দেবে। এই কার্যক্রমটি প্রযোজনা করে রাজীব কুমার মাহন্ত, উপস্থাপনায় সুভাষ চন্দ্র নায়ক রোচু। নমস্কার।